ফুলে সোতে দারা সে প্রীতল এক উত্তম পন্থ শুনেও গুর সঙ্গত তে মিলন্ত জম ত্রাস মিটাই এক অরদাস পাঠ কীরত কি গোরে রামদাস রা।